0: আটসালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড, পোখারা। ফার্টিলিটি হোপ লাইন 01-597-0611।
1: Ninety-3.4.